পৌড়ি আপিনে আপসা জয় আপিনার চেও নাও দুই কুদরত সাজি একারা সন্ডিঠো চাও দাতা কর্তাপ তু তুজ দে বেকরে পসাও তু জানো ই সব সাদে লে সহজন কবাও।